কতট কথ কথ কথি কোটি কোট কোট দেন্দা দিলেন দে থাকি যুগা যুগন্ত্র খাহি খাহি হুকমি হুকম চলায় রাহ নানক মিক সাহেব প্রবাহ সাচা সাহেব সাচ নাই ভাখ্যা ভাও অপার আখ হ্যায় মঙ্গ হ্যায় দেহ দেহ দাত করে দাতার ফিরকে আগে রাখিয়ে জিত দিশায় দরবার মুহাও কে বোলন বোলিয়ে